शिवानी वासविनी से हमने सुनी सुंदर सा गजल। इस अल्कोहल खुद फॉर हार्ट एंड ब्लूड फाटन दोर फेल अल्कोहल कान लेदन फेल अल्कोहल कान लेदन tot een hoge bloeddruk. Het risico op hartinfarct neemt sterk toe en ook de kans op hartritmestoornissen wordt verhoogd. Dus alcohol is niet goed voor hart- en bloedvaten.

हमारे यारो आपको हम बता देते हैं, श्री नाम के तुझाने से सरवन बरा जोर देशवा छोड़ के भगे भाई फर प्लिक क्यों तक वांछित हो रहा है। एक बारे में श्री नाम का जो मिनिस्टर है वो बीसी काबा बरा सौरख माख करे है, बोले सिस्टर लोन जितना फर प्लिक क्यों तक ने देशवा छोड़ के सब मंग बैठ तलान पे जाए कमाए उम्दा सदार फलिता करेख अतिश्वास ऑनरिस्ट इन हेट land Suriname wat betreft over de verpleegkundigen die massaal het land willen weggaan. Abaki ja Mishikawa bole he nog steeds ontslag aanvragen verpleegkundigen, maar grote rust om weg te gaan is iets afgenomen. Bole betaksa van ontslag lewe verpleegkunde, maar bole toch bole ter is rust hega. Bole he, i Mishikawa Andri, Mishikawa minister van de Volksgezondheid heet keer. Bole he ga ontslagbrieven, er worden nog ontslagbrieven getekend, maar we moeten wel zeggen dat het drastisch is afgenomen, omdat ik denk dat de mensen inderdaad de kat uit de boom kijken om te kijken wat er gaat gebeuren. Bole, ik heb het gevoel dat de mensen enigszins blij zijn en in ieder geval weer beginnen te zien dat het een perspecties is, waardoor die grote rust om weg te gaan iets is afgenomen. Toen Mishikawa bole op een miloon door verplichtele bole ons op dek chukal hega, en bole agore he, ki hem jai ki na jai bole financiële herwaardering sap milega, zorgmedewerkers ke bole gestalde krijgt, terwijl de regering ook bezig is te kijken hoe de mensen geholpen kunnen worden aan betere en goedkopere huisvesting, je kan ghar doan mil seke he, te zoeken waar ke bole खेत के कागज भी पाइसे अने खेबी भी देसे उतराई करिसे अल्स रखेरिंग से नो बेसे अने इंतग्राल तक कैकन दुस एर इस वाद perspectief. We starten in derde week oktober met training van 175 verpleegkundigen in samenwerking met Nederland om ze dan binnen een jaar klaar te stromen tot gespecialiseerde verpleegkundigen, want die zijn de mensen die het meest zijn weggegaan. Al dus, Misi Kaba bole Guyana, ik hoor jij bhaiya. To Guyana me batawe ego admi aanklag voor ontvoering van twee Surinamers kesem ontvoerker is. Guyana के सिपाही बोले है, बोले को जिमोल है और मुर्फी बोले को इन्वोनर हैगा फी ही लांसिया ऑन द ईस्ट अने गोस डमरारा के बोले आंखक्लाखों के सबन करी से कि दुई को सुरिनाम के अनमी के अनफूर करी से मुर्फी इस डोंडरडा फोर खलाइड बाय द फोर्थ अने फन वेली अने वेलिंगटन और बोले अने कोर्ट में बोले एन ओ बोरक सॉ फ्रेगलाटन मुर्फी द ब्रूर फन ब्रुक्त मार्क डेमोन डायमंड क्रोमेल बोले फर्स्कीन फ्रिटुएल फॉर मागस्ट्रेट शरीफ तने शरीफा पार्क्स और बोले मुर्फी वर्ड एरफान बस्कुल 28 यारखे सिगेलो वान डालन एंड 29 यारखे डेरली बोंड ऑफ 29 अगस्टस इन द रोशनॉयल वेस्ट काउस बर्ब्रिज में तो हैवन ऑन फूड। अब हम जाने लेकर न्यूज़ हम पढ़े थे दोस्तों कि माई लोन दोनों के खोजे है लड़कों के और इस सब के ऑन फूड कर लेंगे हैगा। अब बोले एक बारे में बतावे हैगा मुर्फी के को अलीबी है एडवोकेट ओके बोले हैगा तीखन ओवर द रैक मांग कि ओकर क्लियंट बतरेफन द मोमेंट टिसन हाउस्टोन एंड जॉर्जटोन बफोन फॉलोइंग द एडवोकेट हैवन द ऑंडरसुकर गीन स्टेप्स अंडरनोमन ऑन द पर्सोनन मेट वी मुर्फी नार एगन सेगन वास te horen. ए दिमिला अनफोर भेल भैया एक मिला पकड़ी से और बोरखो के फ्राई करी से 19 तारीख सितंबर के बकेन भेल है डालन एंड बोंड लास भेल है 28 अगस्तस के और बोले इस अपन घर एगो ती उता फिट से निकेरे रखते निकेरी गल हा और 29 अगस्तस सबके लास्ट संबंधी से क्लारा फ्लाइट लगे निकेरी में आई द ऑटो स्टॉपन ऑन पेर बोट नार गुयाना तरेसन और क्लारा से हु सब जात गयाना और इंडियन मेर schuldig wordt bevonden aan de ontvoering met het doel de mannen heimelijk en onrechtmatig van hun vrijheid te beroven, kan hij volgens Guyana veroordeeld tot een boete van maximaal $750,000 en een gevangenisstraf van maximaal 5 bariskeu jahal 5 sekehe jab oke 7 schuldig voel paiga tap
aise manchi te sona ke ke tina ni Suriname admilon badi mota mota sona ke keti pehre hai मोटा मोटा सोना के केती पहरे भैया और उही तो चोर बड़ावे है तहिया बतावे हौदन हाल्स कहते हैं वेट बे खवापन द बरूफन आंदे खुद सरख वेग में एको मोटा केती पहल ला रे गो आदमी भैया तू जाने उस पांच छह गो मोटा मोटा अंगूठी पहल ले रे केती मोटा मोटा आर बंग पहल ले रे भैया ऊपर से लिंगा भी टांगे रहे है तो तू चोर ना बुलावे भैया तो यहां बतावे है खुद सरख में भाई एगो खवापंद बरूफिंग भइल है और बोले हैगा दुई गो आदमी गइल है पिस्तौल लेके और बोले हैगा एकर केती घींच के अरमिया के चल गए है ऊपर से पिस्तौल से लॉस स्कॉट दागी सेगा एगो तेउता फेस लेके अदमियन चोरवन भगे है और बोले है स्लाख तो फर ली बेड बरूफिंग स्नेवन ऑन द हाउस द पुलिस वेर इन खसकाकन हीव द साक इन अंडरसूक और लेके भगे भैया तो चोर बोले यो गटई में उतना मोटा मोटा केती पहर के तो सुरिनाम में तुलन जानो भैया कौन रकम हुआ पे रूफ वे हम जाए भैया लंगा डाम के ओर जेके से बोले मिस्टर पे चांदी शोवे वोनिंग एंड खराब मशीन इन ब्रांड अन मिस्टर पे चांदी हुआ आगे लगल भैया लंगा डाम पे जहां पे गो घर पूरा जर गए है और गो पॉकलाइन भी जर गए भैया बतावे गो बने इधर वोनिंग रहा दो अंदर दाख के चांदी शव वेख नंबर होन द सेफ पे बोले हैगा हुआ घर में आग लगल है और बोले हैगा ब्रांड वेर से बम बुलाई से में द ब्लच वर्क से ऑन द ओरसाक फन ब्रांड अबे पता ना है कैसे अग्या लगल है लेकिन को घर जर गए और एक लेगो पकलाइन खड़ा रहा ओ जर गए है बताई गई है गा और पुलिस वेर इनके स्काकल और एक बारे में नतीलोग अब ऑन द सुखवे कि अग्या कैसे लगल है भाई गयाना भैया सेट रैम बोले रैम करी से गयाना जैसे ऑटो के रैम पे चढ़ जा बाना के बकुआ के बारे में भैया गयाना सेट रैम अब सुरिनाम से बनाने उन से भूरन हेवन खनुक बोले गयाना के बोले अब तू यहां पे ना पटाइए पर बाना ओकर बाना के दोसु पे लिखल है बनाना स्वीटी सुरिनाम मेड इन सुरिनाम के दोसु में से बना एक्सपोर्ट करता गयाना गयाना बोले अब तू ना पटाइए बोले मार खेतियन हिया खानूक बाना बोवे है ततोर बाना हमें नो उड़कना अपन बाना तुलुन अपन घरे धल्लेर हो सरनाम ई बात गया ना बोले है गया ना वेलखीन बनाने ऐश्री नाम मिर्तुला तो सोलंग द एकन बुरन फॉल दून द प्रोड्यूसरन ओम ओम द बेनलान से फ्राक तो फॉल दून एक बारे में मिनिस्टर जो लान बाव के है सन्ना गयाना के ओकर नाम बा सुल्फिकर मुस्तफा अब द्राख देसे इंपोर्ट स्टॉप करे के ना दत है सिग्नल क्रिक द सुरिनाम से बनाने हेडलैंड बिनन क्वामन अब बोले अब बाना ओवर बोडक हो जाए सुरिनाम में भैया गयाना यात्रा गयाना स्टॉप कर देसे बोले हैगा खनुक बनाने हेवन ऑन द मार्क्ट बिफोर आदन की बात मिनिस्टर बोले हैगा गयाना के अब बोले हैगा गयाना ना दृक्त किस्ट फॉर बस्केरमिंग फन एकर बनाने प्रोडक्शी मुस्तफा बोले हैगा बोले बस्केक थेटलान मोमेंटेल बोले हम लोग का फलूंदे हैगा बाना और बोले हैगा इंपोर्ट ऑफिशियल इंपोर्ट जो सुरिनाम से आवत रहा है सो हेड एड फॉर मेर क्लाक्टन हैव ओफांग दर बनाने ए सुरिनाम खुनाइंस मा ट्रेक कोमन बोले अब बेलेक आवे है मुस्तफा मागते दैलक दैट इट बसलाइट pas binnen het landbouwbeleid van Guyana zodra lokale producenten voldoende van een bepaald landbouwproduct kunnen leveren. Natuurlijk de Oesap naar importeer kunnen. John en Miguyana ke, hij gaat Oesap apre bana boe bhaiya. Te bole san naam ke bana hem kakere. Bole tulo apel san bana. Apel san naam me dhalle reyo. Ta hamara khetier bichara jor bana export karat raha. Apo ke jahe purberi kare ke. Apa banana an offset jo nahi ga kahin aur kare ke bhaiya. Lokal bichyo ke export स्पोर्ट करियो एक बारे में बताए गए है तरी हम जाइए नीदरलैंड को भैया सुरिनाम से और खानी सासी वेल न्यू एक्सी सी ना ऑन द सो कोनिंग्स है सलाम के मां आदमी मांगे हैगा एक्सी भैया कोनिंग विलियम अलेक्जेंडर कान कंक्रीट एक्सी ऑन द नोम न्यू डायलेक इज वेलके रोल है इट हैज ओरियन नासाउ हैव गेस्पेल इन कोलोनियल गेस्किनेस फॉर सेट द सिग मेस्ट ऑफ हॉर्स फन African culture
Bolehe, dat is een organisatie die in Suriname de Afro-Surinaamse erfenis en cultuur bewaakt, beschermt en voorzet. Abolehega, Alexander Ketjahinkereke, koning nam de 5 onafhankelijke boeken vrijdag in ontvangst. Hij kwam de lezen, zegt Staphorst. Bolehega, in de december 2025 bood de koning Paramaribo excuses aan voor het slavernijverleden. Abolehega, nachts voorzitter Bolehe. Hij gaat concrete stappen moeten zetten met 21 andere organisatie. Ontwikkelingsprogramma van de nazaten van de slavernijverleden. Ja, Nederland kan doen, bolle Surinaamse organisatie. Bolle een koning kan zijn actie ondernemen krijgen. Bata dete he ab dekho bhaiya ego admi ke sab hand bui kari se Suriname desh ki aur phir hum jaila I oplichter ra bhai oplichting ra ha oplichter hai karat ra aur 2 tarikh october ke news se I ka karat ra fraud der karat ra bhaiya to Suriname ke fraud afdeling ke oplichting ke in geschrift Jeremia auto bechat ra bhaiya kagaj phagaj sab ulta seedha banai ke Ayeke apakri se sipahi ego BSega hat van FM MF ego Mark X aangeskaf voor $3,300 het voertuig verskonde verschillende mankementen maar bij de aankoop leken alle documenten in orde de reparaties verkocht BS de auto door aan een klant de verkeerstechnische dienst van de politie Keiders blijft kegele onderzoekerit gotoe beslag kelise gelegd vanwege een openstaande rekening bij carcenter opper Jeristi waar de auto eerder was verkocht uit de politie onderzoek zou zijn gebleken dat MS en BS een valse of vervalse KKF uittreksel opnam van carcenter en van opper Jeristi had overgehandigd. Na overleg met de OM zijn ze in verzekering gesteld. Maar ja, deze oplichting rijker het raam. Doe ze bedrijf KKF, kagetje in kaartje. Al opa is een fraude, oude kerkje. Oto wa beetje, oto wa met hajar ook een mankement raam. Toe je ze bebaat in Suriname, deze Jo aan ko hum bata dete he. Hamare pyare pyare janta. हम जाए भैया हम जाएला अमेरिका के ओर G7 haalt 100 miljoen vatten olie en diesel uit noodvoorraad van de dreigement Trump. G7 landen jurba आप लोग जानो है ओमा बोले उसे 100 miljoen barrel tel diesel nikari sega noodvoorraad vanwege stijgende brandstofprijzen don tel etra mahanga hoe he te is op een noodvoorraad maar ze nikari se G7 landen or betawe eerste 20 dagen is de bisro jon hega bole vooral diesel bole G7 landen door Canada, Duitsland, Frankrijk, Italië, Japan Euro kabel Verenigde Koninkrijk en de VS en hun partner staat in een verklaring voor de landengroep G7 verder werden en hij laat verder weten geen exportbeperking op energie tussen de 7 landen te willen invoeren. Trump-bolega duidelijk over zegt de Franse president en G7-voorzitter Emmanuel Macron. De G7 landen met bij jou in Nederland je naam te kahuna milen he. Nederland de expert bij jou op haar eigen janta ke khali balasting maar ik bij jou. Toen lo jano hoe de box 3 ke baare me ketra bhail he. Apu sab mange ga jo nan mitari mani paisa. Apa spaar kere okkar gatai dabai se bij jou rakhe ringwa. Au ii sab chij ke jo hum log ke tel etra manga hoe he. Ekar baare me kuch na kere he ga. Europese commissie heeft een verbod op export van diesel eerder op de dag volledig van de hand gewezen zijn woordvoerder van de commissie vrijdag. Iran oorlog verstoort oliemarkt bhaiya. Iran ke oorlog jo nu verstoort kare hai. Iran mein jo oorlog hoega aadha baris hoega. Bole flinke verstoring van de oliemarkt. Prijzen zijn gevolgd bij op een snelle uitbreken van de oorlog van landen onder leiding van internationale energieagentschap.
al 400 miljoen vatten vrij Trump heeft geklaagd dat Europa daarbij te traag te werk gaat. To jeban to sehiban te Trump kip hae. Traag Europa kekama pa Nederland twee keer boerila ketra traag hebben ja. Ukali jane hega tweede kamer mee. Pokali een probleem banawe apan eigen janta ke. Gata hi dabawe bhaiya hiya farhoke hua farhoke. Auro jai ke का बोले हैगा कुछ ठीक से ना करे हैं अभी आप लोग के बताएंगे अभी आप लोग के बताएंगे बॉक्स 3 के नवा रिकल्स जोन हैगा नवा रिकल्स जोन सबन तो इधर कॉमर्स में बनाई सेगा कि ई सबन बॉक्स 3 वा के रिकल्स जोन कैसे हैगा algemene voorwaarden van de box 3 रिकल्स mensen dat is heel heel heel erg en daar zijn ze bezig met het werken. ये बात है भैया फ्रेश फेस खुद यहां बतावे हैं बॉक्स 3 के बारे में जो आप लोग को हम यहां पे अभी बताएंगे कि ई रिकलिंगवा का हैगा बॉक्स 3 रिकलिंग जो नवा आयल हैगा तो दोस्तों ये सब बात जो है आपको हम सिर्फ रेडियो फाहुन के माध्यम से बताते हैं NOS betaalde vrij vragen over de box 3. Hoe kon het zo'n probleem worden en wat is nu de oplossing? Iban tega aplon jij kan nog speper zeggen hè. Jetra almi box 3 pe oker baare me aplon ke hem betaaye nieuwe coalitie plan jo nega belasting ke baare me verbogen van box 3 ke baare me belangrijkste ontwerp jo algemene financiële beschouwing ke baare me hega. Bole wat box 3 konchi hè? Kon eisen probleem hè kunnen we worden belangrijkste vragen op een rij to aap log hem chota roop pe hi bataenge box 3 konchi oma gire wat fall daar on ook alweer onder box 3 ke niche konchi gire hai heb je weinig spaargeld geen beleggingen en heb je geen tweede huis dan zal je vermoedelijk helemaal niks met box 3 te maken hebben dat ook een dusra ghar na hai तो कमती पैसा स्पार कर ले बाटे बलेख ना कर ले बाटे तो बॉक्स 3 में ना आइए इन दर खफाल बता लिए सो ऑल द मेस्टर नीड अलीन ब्लास्टिंग इन बॉक्स 1 ओ खाली बॉक्स 1 के पैसा भरे जे तो के घर द्वार तो ई दवाल कीनल ना है और बोले अब लोन ऑफ एट केयर इन दिस बॉक्स लीवर स्टट्स केस van verre weg en meest op zo'n 90% van alle inkomsten belasting. Box 2 kontje bhaiya, box 2 ka matlab hai ga, bole hai ga, mensen ke jeke ko bedrijf hai, jeke dukaan hai, bedrijf hai, u sab admi hai, besloten van vennootschap ke baare mein, schatting 500,000 admi ke baat hai, in box 3 sitten zo'n 2,5 miljoen mensen jo box 3 mein ba, aur box 2 mein jo ba 500,000 admi hai, daarin betaal je belasting voor rendement op spaargeld aandelen of een striptomunten en ook een tweede woning. Toch een tweede woning bij of een kabel hega, aandelen hega, spaargeld rendementen, het ook een bedrijf toch maar 500 jaar en mieke, willen in box 3 zitten zo in 2,5 opdelen, waarom moet box 3 op de schop zijn? Kaheke Bolle de politiek kon niets anders na een uitspraak van de Hoge Raad in 2021 met Hoge Raad kar deze ga. Ka bolle hega, uitspraak kar deze box 3 ke baare mein janta. To okar baare mein bataile Hoge Raad konchi bolle raha. Hoge Raad bolle straftax in strijd met de wet. Overheid had geen gebruik mogen maken van een fictief rendement bij de vermogensrendementheffing. Ook wel spaartax genoemd. Hoge Raad oordeelde eraan in de jaren 17 en 18 mee. In strijd was met de wet. Daardoor is de belasting die de aanslagen van de belastingbetalers die bezwaar maakten tegen de fictieve rendement opnieuw beoordelen op pas van het werkelijke rendement. To ibaat al lamba chowda hai dosto. Lekin aap log ko khud padhna padega. Ki raad, de Hoge Raad 2021 mee uitspraak kar is een politiek keker baare mee baki hem loon hier 2026 mee hoi gelie abbe isab kuch kar is na hai ab isab uiteindelijk moeten ze wat gaan doen a hem loon ke vanaf 2021 se doro hem loon ke dhakel le ba box 3 of box 2 ke baare mee
Tobata Ege die oordelen dat dit geschatte rendement waarmee Belastingdienst rekende niet eerlijk was. IBAN Bole Hoge Raad. Vooraan spaarders waren daarvan de dupe. Zij betaalden vaak meer belasting dan dat zij aan de rente van een bank kregen. Maar nee, jij doet een paisa, hij gaat bank mee. Een bank met een paar weer 2%, 1.5%. De 1.5% zegt ja dat door spaargeld ook een belasting bereikbaar is. Of verder Rutte bole toen een paisa spaarkoren je nu oesapke deuwe ou paisa jai ka bole hege doosterke hulppe. Om aan de rechtelijke uitspraak te voldoen, zet het kabinet Rutte 3 keer waarop snel tijdelijk manier of aan de belastingberekeningen op. Dit tot op de dag vandaag nog geldt. Maar ook dit systeem kent een groot nadeel. Mensen met hoge rendementen betalen nu relatief weinig belasting. Of de schatkist krijgt daardoor jaarlijks 3 miljard euro minder binnen de eerste. Ieder jaar dat er geen nieuw plan komt, lekken de miljarden weg. Om die reden voelen politieke partijen tijdsdruk op snel met een alternatief te komen. Dat is de kabinet Rutte 5 schoof en jetten aangewerkt. Op via jetten kan je hier per kam krijgen. Oorbetaal je hier coalitiepartijen D66, VVD, CDA. John Asset coalitie zijn er over eens dat er op de lange termijn van een vermogen winstbelasting moet komen. Maar er is een technische probleem in mijn eigen minister van Financiën. Bolle 2030. Vanaf 2030, zelf 2032 de mogelijkheid belastingdienst op banken hiervan hun systemen moeten aanpassen, mensen. Dat hebben ze gezegd. Op het eigen onrust bij bedrijven en beleggers. Deze tussenoplossing leidde tot zoveel onrust bij bedrijven en beleggers dat minister Heijn Financiën en VVD 2 weken later alweer zei dat de wet terug naar de tekentafel moest. Vervolgens ontstond er een groot verschil van mening tussen coalitiepartijen over wat er dan wel gebeurd moest gebeuren. De doelstof behoed Lambatje Oralikele Aplokke hem. Koet 2, box 2, of box 3 keer waar hij met AD. Abbe definitief koetje naar hij. Maar de situatie rond box 3 is nu vrij chaotisch, omdat de Tweede Kamer al met de vermogen aan was in box 3 wet heeft ingestemd. Ligt dit die nu bij de Eerste Kamer als het kabinet een meerderheid heeft voor een nieuwe plan, moet dat via een wetswijziging weer langs de Tweede Kamer. Pas daarna kan de Eerste Kamer erover gaan stemmen, mensen. Toch een boelie tulpje koets bataille die ik er waren mee. हमारी जनता ये बलास्टिंग जोन हैगा एमा नीदरलैंड बहुत बढ़िया है मां बोलिए हम लोग के तेल और सस्ता करे के दार इस ओनसे लैंड नीदरलैंड हील एरख अख्तर में से तेल हिया हम लोग के इतना महंगा होई गए है कोप क्राफ फॉर स्टीयरिंग इस वाला सब कुछ यहां दुकान में महंगा होवे मार एयरपोर्ट नामलिक हील वेनर iets gedaan door onze regerings. En ze zijn alleen bezig. Hoe kan ik onze eigen mensen in het land belasting gaan innen. Zodat hun namelijk door gaan met hun regering. Dan moet ik in Nederland gebaren maatelijke partij. Simons Kabole 2027 moeten wij keuzes maken. Kon keuze maken. Kerwaye Jennifer Geerling Simon Bolle president. Bolle 30 september. Bolle benadruk karise kaki 2027. Mijn sepke tjahin keuze kareke. Mannen moeten blijven maken vanwege de beperkte financiële ruimte. Totale overheidkenskomst in 2027. Oma hij gaat 70,1 miljard SRD, terwijl hem lukken uitgaven hij gaat 80,9 miljard, dus ook een metlebbige 10 miljard tekort hij gaat. Daarmee komt het genaamde begrotingstekort op 10,8 miljard, oftewel 4% van het bruto binnenlandse product. Je kunt kooi, totaal bahasaan bolle BBP betekent bruto binnenlandse product, doen binnenlandse producten ook erbare mee, inkomen erbare mee, dus Suriname 10,8 miljard tekort wega, totaal ofwel 4% van de BBP mensen. Bolle Simons presenteerde de cijfer tijdens de jaarrede van 2027 mee, totale uitgaven heeft 25,4 miljard bestemd voor operationele uitgaven van 55,6 miljard. Bolle voor de uitvoering van het programma. Toen hier heb je dus aapko aur padhna hai begroting ke bare mein to aap log khud jaiye aur padhiye aapko hum chhota roop mein yahan bata dete hain ki Suriname komt tekort met de begroting.